0: আমাদের ওহো মির্জা সাহেব, মির্জা সাহেব আনা বলতে আপনি আগে আপনি আগে আমি তো ভুলি গেছি তা তো মশাই নাই হযরত হযরত দিন পড়া চলে আতে হযরত আজ কে ইস মুশায়রে মে হমনে বড়ি মুশকিল সে মীর তাকি মীর আর মির্জা গালিব কো ইয়াহ বুলায়া হ্যায়
1: জিয়া জলদ সে
0: अब मैं मीर साहब से दरखास्त करता हूँ कि वो अपना कलाम पेश करें। आइए मीर साहब।
1: ओह आइए आइए मीर साहब आइए आइए
0: आइए मीर साहब आइए आइए।